ব্রহ্মচর্য কর্ম, পত্নী সঙ্গম ঋতুকালে গৃহস্থ ধর্ম, এ শৈলে এ চারি ভাগে ধর্মগুণ কহিলি আশ্রম লক্ষণ। এণু স্বধর্মে মোর পাদে, যে নর ভজে অপ্রমাদে, সে মতে।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখেল এইচআইভি টেস্ট হেইছি
1: নাই ডাক্তার বাবু সেইটা কোন নিহাতি জরুরি
2: আজ্ঞা হ গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কটু দূরেই রুহন্তু
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু
2: মনে রাখন্তু এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি

নমস্কার শ্রোতা বন্ধু, অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, কেতেবেলে মৌসুমীর আগমন পাই অপেক্ষা, তো কেতেবেলে পুনি রিমঝিম বর্ষা পাই, কেতেবেলে ভসা বাদল টিকক পাই অপেক্ষা, তো কেতেবেলে পুনি ভেজা মাটির বাসনা পাই। এটি কি অপেক্ষা করি থাকে প্রেমিকা কু, কি পুনি অপেক্ষা করি থাকে উচিত সময় কু, আমরি অপেক্ষা কিন্তু এইটি শেষ হয়ে যাইছি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আমি অপেক্ষা করে থাও এই ফোন ইনকু আপনার সহ গপেবাই আপনার মান পছন্দর গীত শুনেবাই।

0: ঠিক আছে তবে আপনার পছন্দে আমি শুনছু এই গীত।
1: হ্যাঁ গীতটা খাস করে লক্ষ্মীনারায়ণ ভাই তাঁকটা নাই লাগলা বেলে তাঁকু এইটা গীতটা ডেডিকে রেনানি।
0: হ্যাঁ আউ মন দুঃখ নাই করবে কেনতি লাই গীত গীত তো আপনার পাখে পৌঁছি গলা লক্ষ্মী ভাই আপনার কালা যে মন দুঃখ করবে।

গীতিকার নিজাম, সঙ্গীতপূর্ণ খুন্টিয়া, এদের কণ্ঠশিল্পী শৈলভামা।

0: জেলা উন্নয়ন সমন্বয় এবং পর্যালোচনা সমিতি সভা দিশা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সাংসদ মালবিকা দেবী কার্যক্রমে যোগ দিয়ে বিভিন্ন জনকল্যাণকারী যোজনার সফল রূপায়ণ এবং অগ্রগতির সমীক্ষা করে বিভাগীয় অধিকারী নিজ নিজ বিভাগ কার্যের অগ্রগতি সম্পর্কে তথ্য উপস্থাপন করে। নয়াগড় জেলা রণপুরঠারে কেন্দ্রে এনডিএ সরকারঙ্ক 12 বর্ষ এবং রাজ্য সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি অবসরের এক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বাচস্পতি সুরমা পাড়ী এতে যোগ দিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক বিভিন্ন যোজনা সম্পর্কে আলোচনা করে। কার্যক্রমে খণ্ডপড়া বিধায়ক দুষ্মন্ত কুমার স্বাইঁ, রণপুর বিজ্ঞপিত অঞ্চল পরিষদ অধ্যক্ষ রঙ্গীন মহান্তি প্রমুখ উপস্থিত রহি রাজ্য সরকারঙ্ক বিভিন্ন যোজনার সুবিধা জনসাধারণ পাখে পৌঁছাইবা উপরে আলোকপাত করে। গঞ্জাম জেলা ছত্রপুর জিলাপাল সম্মিলনী কক্ষে ভোটর তালিকার স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর সম্পর্কিত এক সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের ভোটর তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত করা নিমন্তে উপলব্ধ সমস্ত সুবিধা এবং প্রক্রিয়া সম্পর্কে আলোচনা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলর প্রতিনিধি উপস্থিত রয়ে নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং সঠিকতা উপরে মত বিনিময় করেছেন। বৌদ্ধ জেলায় কার্যকারী হেউথিবা বিকাশমূলক যোজনাগুলির স্থিতি নিয়ে জিলাপাল বিভূতিভূষণ নায়ক সমীক্ষা করেছেন। কণ্টামাল ব্লকের বিভিন্ন অঞ্চল পরিদর্শন করে শ্রী নায়ক স্থিতি সমীক্ষা সহ সম্পৃক্ত বিভাগীয় অধিকারী এবং জনসাধারণ সহ আলোচনা করেছেন। কর্মপদর এবং শুণ্ডিপদর ধানমণ্ডিকে যাই ধান সংগ্রহ প্রক্রিয়া তদারখ করা সহ সে চাষী সহ আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার 6 বর্ষ পূর্তি অবসরের গঞ্জাম জেলা পরিষদ সম্মিলনী কক্ষে এক সমারোহ অনুষ্ঠিত হয়েছে। বিধায়ক তথা জেলা যোজনা বোর্ড অধ্যক্ষ পূর্ণচন্দ সেঠী এতে যোগ দিয়ে স্বনিধি যোজনার সুবিধা সুযোগগুলি উপরে আলোকপাত করেছেন। জেলাপাল ভি কীর্তিভাষণ অধ্যক্ষতার অনুষ্ঠিত সমারোহে অন্যান্য মধ্যে বিধায়ক কৃষ্ণচন্দ্র নায়ক, কে অনিল কুমার প্রমুখ যোগ দিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীকে সশক্ত করিবারে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার কার্যকারিতা উপরে সূচনা প্রদান করেছেন। এই অবসরের যোজনা অধীনে 34 জন যোগ্য হিতাধিকারী ঋণ প্রদান করা যাইছি। পানিপাগ রাজ্যের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে। এর প্রভাবে বিভিন্ন স্থানের বর্ষা হয়ে যাই। উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপকূলে এক ঘূর্ণিবলয় সক্রিয় রয়েছে। আসন্তা শুক্রবার সুদ্ধা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আখপাখ অঞ্চলের এক লঘুচাপ ক্ষেত্র সৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বজ্রপাত সহ প্রবল বর্ষা নেই ভদ্রক, যাজপুর, কেন্দ্রাপড়া, জগৎসিংহপুর, কটক, অনুগুল, ঢেঙ্কানাল, রায়গড়া, কেন্দুঝর, ময়ূরভঞ্জ এবং কোরাপুট জেলাকে ভুবনেশ্বর আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু সতর্ক সূচনা জারি করা যাইছি। এ সম্পর্কে আঞ্চলিক পানিপাগ বিভাগের নির্দেশিকা ডক্টর মনোরমা মহান্তি কহন্তি,
1: আগামী 24 ঘণ্টা পাই উত্তর ওড়িশা এবং উপকূলবর্তী অঞ্চল জেলা গুড়িকরে অধিকাংশ স্থানের হালকার মধ্যম বর্ষা রহিব। তা সহিত দক্ষিণ অভ্যন্তরীণ ওড়িশার জেলা গুড়িকরে অনেক স্থানের হালকার মধ্যম বর্ষা রহিবার সম্ভাবনা রয়েছে। তা সহিত প্রবল ও অতি প্রবল বর্ষা গোটে কিংবা দুইটা স্থানের হওয়ার সম্ভাবনা রয়েছে।
0: মুখ্য সংবাদগুলিকে পুনি থাকে দেশের আসন্তাকালিঠারু কার্যকারী হব ভিবি জিরামজি গ্রামীণ আইন 2025। রাজ্যের অখিল ভারতীয় আয়ুর্বেদ সংস্থান প্রতিষ্ঠা পাই কেন্দ্র আয়ুষ রাষ্ট্রমন্ত্রী প্রস্তাব দেলে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর মুকেশ মহালিঙ্গ। পুরী শ্রীমন্দিরে শ্রীজীউঙ্ অণসর নীতি পূজা পাউছেন পট্টিনিয় এবং উত্তর বঙ্গোপসাগর পার্শ্ববর্তী দক্ষিণ বাংলাদেশ উপকূলের ঘূর্ণিবলয় সক্রিয়। আঞ্চলিক সংবাদ আজ এতে শেষ হল।
2: थी ये सब अब आप देखिए आप लोकल टीम्स या स्टेट टीम भूल गए, अब आप WPL की टीम्स को याद रखें। सो पूरा जैसे आपने कहा इकोसिस्टम चेंज हुआ है वो तब से हुआ है जब से BCCI आई और जब से जयशा आए उन्होंने सबसे पहला काम किया कि इक्वल पे। आई थिंक दैट वाज अ ह्यूज मूव। तो उससे जो इंडियन क्रिकेटर्स को जो फायदा हुआ है उसका फायदा हमें अब मिल रहा है।
3: Right, and just to take this point forward, we're talking of ecosystem over here. The whole spirit of the game, that the visuals that are coming out from the stadium right now, well, surprisingly, and the most beautiful thing is, hamare sare listeners ke liye hum aapko bataye ki sirf Australian support nahi aaya hai, huge amount of West Indian support bhi aaj dekhne ko mil raha hai. Aur Ravi, quickly aapse puchungi, ye ek bahut khoobsurat team hai jab aapke samne ek aisi diggaj team ho jo heavy favorites ho, lekin support ke naam pe aaj itna zyada West Indian support aur crowd turnout hua hai to support their favorites also.
4: डेफिनेटली उनको सपोर्ट करना भी चाहिए, अपनी टीम को सब सपोर्ट करते हैं, कोई फर्क ही पड़ता है कि उसमें फेवरेट से खेल रहे हैं कोई भी खेल रहे हैं। आयरलैंड की टीम ने आपने देखा कैसे सब उनका आए और कैसे इंडियंस को कैसे हरा के गए हैं। होम टीम है उनको सपोर्ट करना चाहिए और अब बाकी आप थोड़े दिन में देखते हैं कि मैच का क्या रिजल्ट
5: है। जी आशा, जब ये फ्लैग्स ले आउट करते हैं